0: Ježíš řekl, syn člověka bude vydán velekněžím a zákonníkům, odsoudí ho na smrt a vydají pohanům, aby se mu posmívali, zbičovali ho a ukřižovali. A třetího dne bude vzkříšen.
1: Jesus zei, de mensenzoon zal worden uitgeleverd aan de hoge priesters en de schriftgeleerden, die hem ter dood zullen veroordelen. Ze zullen hem uitleveren aan de heidenen, en die zullen hem bespotten, geeselen en kruisigen. Maar op de derde dag zal hij worden opgewekt uit de dood.
2: Iisus a zis, Fiul omului va fi dat pe mâna arhiereilor și a cărturarilor și îl vor osândi la moarte și îl vor da pe mâna păgânilor ca să-l păciocorească și să-l piciuiască și să-l răstignească, dar a treia zi va învia.
3: Jishu bollen, মানবপুত্রকে প্রধান যাজকদের শাস্ত্রীদের হাতে তুলে দেওয়া হবে তারা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবেন তারপর তাকে তুলে দেবেন বিজাতীয়দের হাতে আর বিজাতীয়রা তাকে বিদ্রূপ করবে কষাঘাত করবে এবং শেষে ক্রুশে দেবে তারপর তিন দিনের দিন সে কিন্তু পুনরুত্থিত হবে